পৈরেই লামদাম লামনুংশি সিংলোন মাপল না কইরিবি রিতু তরুং না থগনবি ফজবগি হরকফামনি নুংশিবগি তুংনাফামনি সানালেবা কংলেবা ইমা মণিপুর খুরুমজারি নাসাসিংনা।

0: Naharol gi khonjel gi thoram tabi riba marup singbu salam lanchen bi chanuna taram no okchari khurum jari. Ngasi gi thoram da puzarakli FIFA World Cup amadi masina nahasing da piba sapu. Haiba hiram sida khananai naba. Ngasi gi panelist singdi Jadhav Chandra Haubam, former AIFF referee instructor amadi namirakpam Bikash Singh, football instructor. Unaduna wariwatai sabi riba Umar MK.
1: ngasi naharon gi khonjel gi khana nai ne bathoram da FIFA World Cup amadi naha sing da masina piba safu haiba hiram sida khana nai na nabagi damakta aikhoi gi studio da lengsin da nalai biri basi ahan bada oza Jadhav Chandra Haubam former referee instructor All India Football Federation amadi oza Namairakpam Bikash Singh football instructor panelis ani mapu ahan ma makta da ngasi gi aikhoi gi thoram sida saruk yabi nabagi damakta lengbirakpa hainingai lita na thagat pa hungdok chabagaloin na taram nok chari
2: tabir ba punma po ikai khunna ba
1: Tagachari, Penelisani Makpu, Ahan Basi Oza, Jadhav Chandra, in a lakchege, or Hodokse, Oza, football, Haiba, Masana, say, Malinguina, quite a popular Oiba, Duga, quite a gipaks and Kachin Goya Tungba, Masana Makakni, Haiba, football, Haiba, the Kangaba, Lady, Haina Logo Maksuyai, Duga Masana, Sigichahi, Marie Kudingi Bangtokba, World Cup Kikumaya, Sena Muk Malingi, Mipung Kudingba, Haro Matuika Han Bangamba, Duga. Sana kuna bagi kuai lagi caw kuma ya mau ini. Hendak cahy asimasu FIFA World Cup 2026. Hujuk Canada, Mexico, madi USA pun nak host. Oi mina tu na pangtok li. Hangzaning masina koi kari kita mak FIFA World Cup asih. Asuknya matik malengi mia masibu. Magi tongan bag culture tradition kuding makki. Mio ising na apuk ning cingsin mengam liveno. Hai bersih dah wahuk dokoi na. Kasih tang tambi oza.
2: Yamnen maje aku gigi yamnen su nungai ba wahang ni. Atu aku ina football si gigi magi popularity. Atu Masih aku ini nih nazarai dah. Atau topa game singsi, iPad kampus alagati. Mayam na, magi game demak thakali harakan. Atau nasi gigi pibam sih yang kanda. Aku ini tasheng na hausik se country se aku ini 250 ke samlay. Aku ini kaji recognized country se. Atau labor kasu masih gigi manung dah. Aku ini FIFA si day dah. Active oina member oina layri se. Magi associate member atau topa member kerat masuk layri. Atau 211 si layri nih. Atau nasi gigi FIFA day awal iba number of country se. Yang orang kat ini, aku ini nampak juga uribah volleyball gumba, ada basketball gumba, ada CS gumba saja. Mungkin so 222, 210 ke plus terlebih. Aduh bu, masih ki masing tu ngah kena tahu dah, aku ini popularity saja. Yang apa macam dah, aku juga lese kaino cricket saja. Amna aku ini suai dusu, amna lokal yang popular oi. Aduh oi raga su, magi register player kese, aku ini ti million gumba dia hena masing saja lete, na aku record le. Aduh amna popular uribah India ada, aku ini kan uribah si pukta 13 million gumba koi gi sanaya na koi admain le and the where is koi gi kano se football de ganda di mase 50 million gi mathakta koi sanaba sumba player sile aduna su masing jina su adum sorak ba adum tai aduga magi fan je supporter masta ngauja ba pamja ba masida koi tan tanar yeng ba yeng kanda su cricket sina 2 billion gumba le hai aduga football sina 2 3.5 billion gumba le hai aduna su main sum le re na le ba se da musu koi na moina masi kam yam elaborate listen ge mayam na pamna ba kamaina koi gi Sanjing na association ni tawri ge se yeng kanda World Cup kumba koi ki cricket ki World Cup kumba sin ba kanda koi sanga bada koi 13 to 15 million dollar da maksang e 13 to 15 million dollar da adu hanta ki FIFA World Cup si ge yeng kanda koi ki host wori ba country sing sina lakada ba koi ki bhabok sing gi kari gi moi gi laibam chapam gi mayam se tim gi je tawba matam da 13 billion dollar spent ta web adu gi mathak ta
3: some of money
2: mane ade mu FIFA khakta na participate tawri ba tim sing se si gi koi prize money adegi madudak conductor ba official jing adegi moina technology ke kai tawna hona bada 4 billion dollar mu spend ta wai yo adur gadi paisa ge involvement sina su moina sham paisa thadawanga mije kai no amu thada gi paisa se popular oira bani na koi soina lakane na expect tarong gane ba ade amu aduna sa gi magi organizational cost ne in haje se aduga prize money de yankanda koi sa khale ba cricket se 3 million dollar gum badam magi prize money oi haibadi koi gi 30 crore ge maya khatani yama bada aduga koi gi world cup sina $50 million ne prize money da yanga so anu si yanga ibase masi aina so anu ma pungwe ni yeng bamatam da koi football si masi sanaba ya ba koi player singi nupau gere nupi gere mag is my horupagi mapham matam adegi moise quite hong ba like I khuting da lampang masama hek lai baga dum kaw ba ho ba taw ba ya ba sum ba gi mayam ma lai ba aduga mayam na su hek yeng da tak ma khang ba ya adum ba game su oi adu da natana masi oi ra kan se da fifa se mu akwegi international body football ga mari lai na ba development taw da ba organization je tumin lai thok te atopa association federation jinga yeng kan se da technology pu salang na ba bahar gi da khang de adai connected ball technology na ball jimak ta sam sam ba mi mana pangchan chan ba yadab da sip ha pa ga ni khang de adai player gi electronic performance tracking system ga an taw na sum ba taw rai ba mayam si sum jeng bio adai mu masi da chan ba da involve taw ga player sing se magi welfare sing se fifa na kyam care lo ge se akwe dum jeng ba ya ka ino da hoji akwe na hydration break hai cooling break ka taw rai se asu yam na pam na ba de mayam gi celebrity wa da mayam gi moi gi fan thola ba player sing se anyhow koi na ngam mi ba makai koi gi system ji na moi si gi protection moi gi kan safety se masi taw de ya de ga na taw ra kan da ne ba hoji gi cooling break te gi kai de gi lai ba adegi even koi hoji local tournament gi di country national level de taw kan da akwe ha na CPR ne wan da ba kan da koi na makho makho thup chen da taw ram ba taw akwe mayam atum ka dio pulmonary resuscitation na koi gi tongan ba koi gi kan medical practitioner jing na taw bam da ne adu de tok tok hoji AED machine na mula in na ko samai na koi gi FIFA na taw ri ba adegi competition atai se yang bio ma gi lo je once taw gi ba sina sahi manga am taram loi chale ba where is football gi laws of the game da de sahi khuding gi develop taw taw ri ji maram di yang ka and kai no mayam jing sina koi gi games da auction ba involvement performance hem ka lak pani na adegi mad da gi su phatan da su thorop pani na matu ko op taw na na ba gi rule se lo je atum ma khoi je taw ba ya ba taw adur ga yong ho isam cham na taw ba na tana koi gi club ki benefit program na koi na ngasi nu ngai na yeng ba player jing phaja phaja pu thore ise club sing gi role na ne ana club sing je masi nu ai handa ya de na club benefit program na taw ro pa se da yong ho je hek player ma moi na world cup ki da mak ta club ta na hek release taw pa na mitu da gi $12,000 to $15,000 se club tu da pesa pi re adu de club tu na player sem ning na ba koi ma am yeng ning ba quality do performance so ulang na ba gi club sina sem la ba aduna FIFA na lo ba program ma am se masi adu ke matik phaje adu da na te yam na ko ai kitang tension jar ba sa gi akoi gi football game je kanana no ba promote tok doi ba kanana no ba develop tok doi ja it is we FIFA have na aduna moi na kai tok ge da hu se koi gi football akoi ate ate india da le ba game ate da di NIS na national institute of sports as the coaches sing training to ba FIFA adu ga koi gi zonal confederation na AFF ta di kai tok ge football gi mari le na masi da da study tor ga hu se ki lai ba mayang gi akoi world gi trends da ta masi da takpi tam bi bangam ba si gi trends bu khang ba khangan da ya de na koi gi FIFA pro adi AFC CB leidna ko level khudi ma ki ma gi federation du na taw an sugum ba factor mayam sina suni aduna kyam popular wa rake da sanari je player ne player du koi so pa pan ba tor pa kan da sports injuries gi nadra special training adum pidra sports injury kamai ne manage da uni kai da uni ma gi drink kamai ta uni ba har so adi sum sum chau thorok na involve tor bi paisa je chau ro pa dai de hu je players transfer agency le chale ine player amana club am ga heta wari sanar ga heta transfer to ba yar tre admai sum tor pa du na kai da wi akwa hu jiti western countries da di football administration organization adu football gi marketing ji dai da phd research scholar gi sigi thakhu le re adu ga di football je mayam na ke am pa ni ke je adu ne admai na ai tham
1: ta zan da tham bi ba se koi football gi influence do ki mate wang ba do ga masi bu sili langi ba fifa o shano do ga ma gi governing bodies sinasu yam chaung na khone ba gi china koi myam na he na pam na ba gi ha ba gi wafam ne do ga za bikas ta lak chage za koi football masana si da do ga fifa world cup se maroi na masi myam na kwai da gi he na pam na ba oi ha ba si da o za gi mit yeng da di kamai yeng bi
4: koi gi football si do myam na kwai da gi pam na ba sports ma ni game am ne di myam lo khang na ga le
1: asing
4: ha do ga ha ba myam na kwai pam na ba game si gi kwai chaw ba tournament am ibe na ma adu su chai khuding gi na ta ba chai mari mai le ga lak pai ben ha si di dum obviously myam ngau na pam na ba si dum mau sha ne do si iban na koi pick kraba manipur si da bokta mayam loi ubira mani football gi hasi ahing tum da na pung ani da no ala ga thaba ngang tong na bunga tne du chu
1: mani
4: football hasi hai tournament hasi yeng da ba ya di hai du na nam phu da mayam yeng gi bisine masina ta e mam de football hasi pithribi da kyam gam na power pam na re ha du mayam ai si tham se
1: football si khak ta bu yeng na na bu na ba kan da hing bhaw tum da na yeng na ba si mak na su dum ta e hai za ta re ma gi football gi popularity do ga football si mayam ne yam na pam na ba si ei oza Jadhav Chandra tam lak chege oza koi isa su football enthusiast amoi na oza adum koi na uzaba tam da adum football gi matang da লাইক ইবনি খং দে দম তাওবা দগা হানাসু ফুটবল ফর্মার রেফারি ইনস্ট্রাক্টরস ও বিরামেদা ওজা ইন ফুটবল এনথোসিয়াস মইনা আদগা এসএ রেফারি ইনস্ট্রাক্টর মইনা ওজা না উবদা ফিফা ওয়ার্ল্ড কাপ কি সিজন লাকপা মতমদা ইরাম দম সিগি সানারই সিংদা আহেন বা পেশন নাত্রগা মোটিভেশন না চিংবা সিং লাই হাইনা লবি ব্র নাত্রগা না ফিফা ওয়ার্ল্ড কাপ লাইবা মতমগা লাইতাবা মতমগা সানারই সিং সিদা কারি কারি আহং বলাই হাইনা গখনবি বগে মতাং সিদা মোট খজিক তং দমবিউ
2: মাসিদি আকই প্রজেক্টি সোশ্যাল মিডিয়া গি মতমনিনা মায়ামনজু হেনা থইন্দোনা দম উর আদুগা মাসিগি লাইবা আকই গি ইমপ্যাক্ট ইনস্পিরেশন জে প্লেয়ার খক্তন নতি আদু মাসিনাল আকই গি দম বল গি পামজাবা আহলমান ফ্যান সিগ দসু হেনা বয় ইমপ্যাক্ট সিপিএনএল লোজে আদুগা আমনা হজিকি হান্তকি ওয়ার্ল্ড কাপ স্টেইটা কইনা ইয়েংবা ইয়ারি সি ইনস্পিরেশন আদুগা সিগি ইমপ্যাক্ট সি টিম না পিরিব্রা প্লেয়ার না পিরিব্রাইস আনি থোনা দম টিম অ্যাজ ওয়েল অ্যাজ প্লেয়ার না দম পি বসে দম ইয়েংবা ইয়াং খলি আকই গি হজি ইয়াওরিবা মায়ামগি ইয়াম সেলিব্রিটি ওয়রিবা মায়ামগি ফ্যান লেবা রোনালদো না পিবা ইমপ্যাক্ট নাত্রা মেসি না পিবা ইমপ্যাক্ট এমবাপে না পিবা ইমপ্যাক্ট আদুগা মোকোন কোমবদা হজিতি হালাল হইনা তরকতো উবদা মাসাই মায়াম জে হজিতি হানাদি মেসি রোনালদো অন তোবদো তো ওগা হালাল হইদ সাকরেবা কই কে এন হই কারি হইজে থুইদোনা বু মুতাদরে আদে আদু মাথকতা মো ক্লাবস আকই টিম জিং জে ব্রাজিল গি ফ্যান আদে নরওয়ে গে আদু না কানি আদে সাগে মেসি রোনালদো গি ইন্ডিভিজুয়াল গি তো খরকান্দা প্লেয়ার জিং জি গি তো খরকান্দা পর্তুগাল না কানি ফ্রান্স না কানি আদু না কানি না আদুম দা লইন লাকরা আদু একাতি সিমসু আসোব মানে আদে আতোপা মানা আইন পঞ্জনিং বসে হউসি মায়াম না আন্ডার ডগ নে না হাইবা কই গি অনোবা হান্তকি মাগি ডেবিউ টিম ওইনা লাইরিবা কুরা সাউ গুম্বা কেবো বডি গুম্বা মখুইনা কোয়ালিফাই হওয়ার মতমদা আকুইসে আসোব ইনতে আমলা হেদতি আচ ইনটেক্স কারাই দেকি কমাই লাকেতা সাউরবে ইন্ডিয়া গুম্বা আমা মাসিনা কোয়ালিফাই গুম্বা মইনা কমাই ওইনো আদু একাতি কই গি ফুটবল গি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অর্গানাইজেশন আদু আতোপা কেনো সেইদা আসোব লাইরবা গাইসে মায়াম জিনা মত ইন্ট্রোস্পেক্ট ওবগি মতাং আমলা আদু একাতি সিগি লাইবা ওয়াখলোন সি লাইরগাতি আইন খানবাদা নেক্সট ওয়ার্ল্ড কাপ কি কোয়ালিফিকেশন গা লাকপা কান্দতি আকুই ইন্ডিয়া দসু এ হইছে মিনা কুরা সাউদো কেন 1.5 লাখ তমক লাইবা পপুলেশন নে হাই ইমফালিস ডিস্ট্রিক্ট নে হেনা সাউই হাই পপুলেশন দোনা উখরুল ডিস্ট্রিক্ট নে হেনা সাউই হাই এই দম আইগি লাইক দসু দম আই দম মায়াম দা মায়াম গি অ্যাটেনশন জে ড্রো দম নবা দম পাল লে আদুনা সে হয় কুরা সাউনা পিরবা কেবো বডি না পিরবা সিংছে

0: tau ibu sih mana pergi. Aduga, saya hijau ibu mayam sih.
1: Football di hijau yang wang, betul. Locally,
0: locally hijau kau ini kenal sih dah. Saya dah ke maru ina, kau ina football di kita kup na yang jarak pada quality of the kau ini playing system sih. Kita kenal bni, kenal isi malam dia mu ground kenal apa sih? Hadi ground apa betul? Cepat cepat pass pina betul kau ini sih dia mu pale. Adu kau ina saya panjari ibu mayam sih. Lurak pada di saya ki wajanang saya takpi ibu. Pasha kiam canggi. Ibu mayam tu nih sponsorship telah. Kau ini big kerabat lah, kerabat lah. Jadi football tu nama macam sih macam canggih apa sih? Ada sponsorship mana lagi terkadi? Yang wah ba, mana macam na? Hujung Manipur da, kau ni football tu nama macam sih game kanbo macam dah. Yang cawu ba, mayuk na ba, mana nting nai? Si ay hajar nih macam ni. Sponsorship sih kita mayam na mateng panggil terkadi ko. Susoi soi dana, kau ni susoi mayam na soi dana support tau begini macam tu boleh.
1: Lagi riba hype sih kau ground da, thada bum canggih hype begini. Apa yang tu ni? Tuka, loisa lagu sih tu jaja jaja Chandra. Nah, kau riba footballer sih da, kerikaram bum misses kadi thambi ni.
2: Sana bese, aku itu misconception nama ini level dong tau ya, aku itu sana rei level mayam ambat aku Santos Trophy ya una, atau ke office setting dasu itu all India lagi, aku national referee wena Europa atau instructor wena Europa mayam, atau hujik se aku je ay sana benda feel da biba performance kag tang tu dam sum madu da hen emphasize tau mama apa su amas amas tau ya, atau ay di masih hujik yang biu ko, aku hujik se tam jeng je hong engkel leba, nak kari game dasu sana, nak high na bima apa kari discipline dasu sana ki high. Question of very discipline hai wai se lae aduna sigi discipline hai se da torakan da akwe ge hoji ki generation da laiba angang se aina normally sum thengna matam da etum pa so so Manipur da laiba club sing se etum ai etum class loba mayam sum interaction to ba aduna noina to ido sing ai di facing ai di torum ko sing ai to ko na hai bi sum be class loba se sum sel aduna kari discipline da in which discipline do you play and hanga ga di rules khangbam sangi adu discipline lagi hai tar di ai game du da aina ai ki kari hai tar aina thadari ba labor du ki mathak ta ai practice tau ba kamain tau ni kram kanda tau ni ade ai si lai lai suna kram kanda tau ni laidna ko ade football ga mari lena ba history ai ahlaman kanano karino ai pari puri loina makse khangbam sang ya ade akoi ikang khang da ba sana bandu khatang ai sana bandu ka kor ga tang tau reng khale masle thole je kai no football referee su mini ma su anytime ma su human error adum commit to way na tra adu adu bo ngak pi ni khang ta ba ai gi message referee out di khung ba ya roi ko tournament ma tau roi ko hai ba do khanda da na discipline ke question je torkanda mesu sanadane loisan be pm da lag pore akoi aduna aina khanje sanaraga di discipline discipline has ding sai loina makse yaure ade ato pam na yong kai most important no aito ei opponent se mase ei respect obum sang a phabo opponent le kanda dai a phabo mi oine aina hoji ki naharon jing da yam aina uba kanda masi mati adum choire sanari je kanano robot na teba koi je jcb machine na teba gari na teba ya adu par machine dokon engine plug thang dar anbam hakone na teba mi obe hakjang ne adu gati akwe gi health se akwe gi kano se hakjam je sok tan ba sok pu sok tra gati ai se kun ji ju ba san ab je fit po re di ronaldo se ni phu ma pe bok san da na tra messi kun tham apna bok san ba adu fit po re di sok pu sok di se hi tara ab le te manga ab le te adu kun gra ne na tra adu nang sa gi ai gi health ka je kamai ta uni ai gi physical fitness kamai ta uni dai che kamai ta uni adu football injuries je football ga mari lai na ba injuries je thok tan ba ai na kari ta uni adu gi ai thola ga na injury ta ga na kari ta ga ki hai ba si ma ade amana akoina tauri ba se yam professional waina yam academic waina sangchan ba ma sangya kai noi yong ko phare hoji sahi tara mari manga suri ba ngang matric pok tha dri ba se ma football chana da makhong te enkhalo ba football da success oi dre ba this on the football da ngang in the likes of tamau dre ba ma gi life tu kari oi doino aduna akoi se chana ba si ga akoina khan ga da wa khlon jam academic oi ba yam professional oi ba ma sangya oi ba se player du da na te mama pa da na te aduga kai do so ma gi coaches sing je o ngang se ma si yaroi do re ade gi ma se smain tau ge si tau ge haibun sing ba si am tau bam sang ade ato pa ma ain last fair play di haiba ko is best discipline team di haiba fair play je kari no se ko is ikhang khang dre ba adna ain na pam jana thawa ya na chana jari ba game du ga masai da paisa tha da ri ba sil ni ba lang ni ba conduct tau ri ba tapi tambi ri ba o ko is waja sing da ai karam ba lam cha sa sat ka da ge haiba se ikhang khang dharu da ba ko is principle of fair play se player da coaches da adna ain na haijani ba si kai no sana ba katang haiga no sigi discipline sana ba ge rules ko ai isha adegi aina tawje professional loina tawba adu fair play gi kaino mai amse masinga na sapi o adu tata puna maksina punjhala kanda nang se no doubt nangi nasa se koi hoji world cup to adum kana khani kura sauna kebo birdie na tawram nina why not your player your boy natra yaune ja asi thamja
1: yamna fazaba wa fam neza oza bikas kari wa fam thaminingi koi sanari sing se da hogalak liba sanari sing se da loisala pese da
0: koi ozana dum marik chumna thambi khre da sai hajabo do koi gi manipur gi football player sing da wa libase ham academy sing di mai manipur da syama perform mai am lai re adagi mapalam da phan sana biram ba halaman mai am thokla ga mai mai lam lam da kai le kai da loimba academy hang bi du manipur gi koi gi chawa thapa dai ting adagi koi recovery gi program sing mai au yau de kai no da koi dum pung kun mari si da kum mari bon saning ba gi ma lai ba se si gi recovery wa da yau da
2: se dum ta ko sing lam ba nung din da me chani nung dang da amaga lo na sana ru ba
1: koi
2: ga sai se robot tong na khan ba do si bi dong
0: সে তুম উই জম্পলাই প্লেয়ারস তুম ইয়াউরে আসি কোচেস হাইমদি ফুটবল প্লেয়ার কোচেস লাইমিনে রেসিডেন্সিয়াল নতামিন আনি আহমাব পেরেন্টস লাইক আই এস এল সানব প্লেয়ার লোকেল টুর্নামেন্ট ইউসলানি আখোই একাডেমি আঙুদ নয় সোকনি হাই ওজা মোয়াওজি হাঙুদ আখোই পাখুম লাইব সময় হয় কত রিকোভারি নিউট্রিশন খিতং সিরিয়াস লোহনি
1: ফজব আফামনে থাকচারি ওজানি মপু নাসিগি আখোইগি ফিফা ওয়ার্ল্ড কাপ মদি মাসিনা পিব ইমপ্যাক হাইব হিরামসিদা খনানাইনাবদ প্যানেলিস্ট ওয়াইনা সরক ইয়াবিবা হাইনিগা লেতনা আখোইগি মাইকাইদাগি থাকত পফংদুকচের
2: তাবি বপুনা মপু থাকত প মদি নুমাইজাব পফংদুকচের
3: হৌজিক আবিখ্রে ফিফা ওয়ার্ল্ড কাপ আমাদি মাসিনা নাহাসিং দ পিব সাফু হাইব হিরাম সিদ খনানাইনাব নাসিগি প্যানেলিস্ট সিং দি যাদব চন্দ্র হাউবম ফর্মার AIFF রিফ্রি ইনস্ট্রাক্টর আমাদি নামৈরাপম বিকাশ সিং ফুটবল ইনস্ট্রাক্টর উনাদুনা ওয়ারিওয়াতাই সাবিখিব উমর এম কে নাসিগিদি থৌরম আসি তাহানজাখিবগা লৈনানা নাহারোলগি খঞ্জল থৌরম সন্দোকচাবা মতাং আসিদ লৈসিনজারে
4: আকাশবাণী ইম্ফল হৌজিক শিলংদি রেলিদ অবাউনু পুলমদমগি পাও তাও ফংবিরগনি